মারেকা ইয়াং দি আগ্নি তর্জে বাগ দি তর ও গান দি সবাঞ্জাং আলিরান ও সুঙ্গাই ভোরতে কাশি দন পঙ্গাম্বিত লিস্ট্রিক বাবা তানাদি নগারা হিমালয় তরসেবুত প্রধানমন্ত্রী বরেন্দ্র সামগতকান বাবা কৃতর কৈতকান পঞ্চানা ই নি দেঙ্গন পরুবাহান ইকলিম হারুস দি দিয়ঙ্গা সুচারা তে গাস কপাটা কমিউনিটাস ইন্টারন্যাশনাল সিমেন্টারা পরকা ফরমাকান সিম্বোলেসিস দিয়াদকান ওলে করুয়ারকা বর্গা সদমপাত ইয়ং মাসি হিলাং সতলা বাঞ্জি বান্দাং পরকান লালু দিয়ান তারা ওরাং ওরাং ইয়ং হিলাং তিগা রাতুস লাপান পুলু তিগা আরালা বর্গা আসিং পরশুকান গম্বুগান প্রফেশনাল কিয়মানান তরমাসুক অঙ্গতান দারত নেপাল সজ্জাউ ইনি তেলা মলে মতকান সুবলা শ্রীবু সম্মেলন রাতু সম্মেলন পুলুতিগা ওরাং মঙ্গুনাকান হেলিকপ্টার দঞ্জালুন দারাত সেকিতার দুয়া পুলু সাতুরিবু তিগা রাতু এম্পাতবেলাস পার্সোনাল কিয়মানান তেলা দিউ মবুলি সাসি উন্তুক অপরাসি পঞ্চারায়ান দন পেনরে লামতান দিপিহক চীনা জুমলা কোরওয়ান তেবাস জালাম বাঞ্চে মন্ডাং ইয়াং মেলান্ডা বিলায়া গিরিয়রং দি তিব্বত দিক্কাত পবতাসান নেপাল দেলা মনিঙ্কাত মঞ্জাদি দুয়া পুলু সাতু দিঙ্গান লিমা রাতুস এম্পাত পুলু সাতু লাইনিয়া মাসি হিলাং দলাম পেটাদোনিয়া দি দিওয়ান পর্ব কিলানান রাখ্যাত প্রধানমন্ত্রী সামঙ্গতকান বাবা স্কালা দান সিফত মঞ্জানা তরসেবুত মলিম্বুলকান প্রতানিয়ান সিরস তিনতাং মনিঙ্কাতান ন্যারিশিকু ইয়াং দি হড়াপি ওরলে ওরাং ওরাং ইয়াং তিঙ্গাল দি বিলায়া হিমালয়া আখিবাদ পরুবাহান ইকলিম পারা মিত্র পং বাঙ্গুয়ান ইন্টারন্যাশনাল তরমাথুক বাং পং বাঙ্গুনান আসিয়া বাং দুনিয়া উনি ইউরোপা ননপর সিকতান বাংসা বাংসা যুগা দিলা মঞ্জাঞ্জিকান টুকুঙ্গাং সমন্তারা তিম আলিদারি ইন্ডিয়া টিয়ংকোক দন কোরিয়া সুলামত সুদাং দিমোবিলসাসি উন্দুক অপরাসি পনিলামতান দিরোকাসি পঙ্গাম্বিত লিস্টিক তিনাগা আইর পরিঙ্কাত ক্রেডিট ইন্ডিয়া জাপান ক্রেডিট ট্রেডিং এগেন্সি জেচে আর তেলা মনাইকান পরিঙ্কাত ক্রেডিট জাঙ্কা পাঞ্জাং ইন্ডিয়া জেচে আর মনাইকান পরিঙ্কাত পনরবিত মাতা উয়াং আসিংদান মাতা উয়াং লোকাল সাতু তিঙ্কাতারি বেবে বে মঞ্জাদি এ সাম্বিল মম্পরতানাকান প্রসেস স্টাবল জেচে এর যুগা মনাইকান বাতাস আতাস নগারা ইন্ডিয়া সাতু তিঙ্কাত মঞ্জাদি আ কমন্ত্রিয়ান কৌয়াঙ্গান মঙ্গতকান বাবা পনিঙ্কাতান পরিঙ্কাত ইনি অঞ্চরমিনকান পম্বুতুহান ইকোনমি ইন্ডিয়া ইয়াং সোলিড ইফেক্টিভিতাস কবিজান ইকোনমি দালা মম্পর কুয়াত ফাউন্ডেসি পরতুম্বুহান দান পনিঙ্কাতান কাসেহাতান সিস্টেম কৌয়াঙ্গান কমন্ত্রিয়ান মঙ্গতকান বাবা পনিঙ্কাতান পরিঙ্কাত ইনি দর্জালি দি তেঙ্গা লিঙ্গুঙ্গান গ্লোবল ইয়াং মনতকান দান মঙ্গারিস বাবাহি পঙ্গুয়াতান বর্কেলাঞ্জুতান ফান্ডামেন্টাল ইকোনমি ইন্ডিয়া ইয়ংদি ডুডুঙ্গান ওলে পরতুম্বুহান বর্কেলাঞ্জুতান কবিজান ইকোনমিয়াম ইফেক্টিভ পনিঙ্কাতান কোয়ালিটাস ফিক্সল দান সিস্টেম কৌয়াঙ্গান ইয়াং লব্বি কুয়াত দরাম সবুয় পর্ণতায়ান জেচে এর মঞ্চতাত বাবা ইকোনমি ইন্ডিয়া তেলা মম্পরতানা কান তিঙ্কাত পরতুম্বুহান ইয়াং তিঙ্গি ডিডুকুং ওলে কমুসি সস্তা ইয়াং কুয়া দান ইনভেস্টাসি পুবলিক লিম্বাগ তরসেবু যুগা মনেরুতি ইমপ্লিমেন্টাসি বর্কেলাঞ্জুতান কবিজান পমরিন্তা ইন্ডিয়া তরমাসুক পঙ্গে বাঙ্গান ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ডিজিটাল দান ইমপ্লিমেন্টাসি পাচাক বারাং দান জাসা ইয়াং তেলা মম্পর কুয়াত ফন্ডুসি ইকোনমি ইন্ডিয়া কুঞ্জুগান পে এম বেলজিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দান প্রধানমন্ত্রী বেলজিয়া বাদ প্রধানমন্ত্রী ডে ওয়েভার আকান মঙ্গডগান পমিজারান বেলাট্রেল দি নিউ দিল্লি হারি ইনি কদুয়া পমিম্পিম আকান মম্বাহা সলুরু স্পেকট্রুম হুমঙ্গান বেলাট্রেল সর্তা ইসু ইসু রিগনাল দান গ্লোফল ইয়াং মঞ্জাদি কাম পন্তিঙ্গান বরসামা প্রধানমন্ত্রী বেলগিয়া তিবাদি ইবু কুতনগাড়া তাদি মালাম উন্তু কুঞ্জুঙ্গান তিগা হারিকা ইন্ডিয়া প্রধানমন্ত্রী দে ওয়েভার দি দাম পিঙ্কি ওলে মন্ত্রী পরতাহানান বেলগিয়া থিও ফ্র্যাঙ্কেন ইনি আডালা কুঞ্জুঙ্গান বর্তমানা কা ইন্ডিয়া সে জক মনজাবাদ পাটাফর পুরি তাহুন লালু তামু কর হুরমাদান ইনি যুগা আকার মনম পাইকান পিডাতো উত্তম পারা আচারা বিজনেস কনফিডেন্সি ইন্ডুস্ট্রি ইন্ডিয়া দান কনসেস পঞ্জানজিয়ান পডাগাং বেবস ইন্ডিয়া উনি ইউরোপা করেসপন্ডেস কামিমলা পোরার কান
বাবা কুঞ্জগান ইনি আকান মাম্বরিকান কা